আজ বৃহস্পতিবার, 5ই ভাদ্র, 1948 শতাব্দ, 27শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 9ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 18 মিনিট হয়ে 45 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 57 মিনিট হয়ে 25 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 24 সেকেন্ড।

পঙ্কজ কুমার মল্লিক, আটটায় জানা অজানা, খেলাধুলায় ডেটা বিজ্ঞান প্রথম পর্ব, বলবেন পল্লব রায়গুপ্ত। নজরুলগীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায় 8:05, 8:20 উত্তরণ দৃষ্টিহীন সুমিতা হালদারের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, গওহর আলী খান এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গানে গানে সকাল 9:00, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং প্রিয়াশা চক্রবর্তী। 11:00, 12:00 আধুনিক গান, মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস। 12:15 লোকগীতি, শিল্পী প্রফুল্ল চন্দ্র দাস। 12:33 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব, গার্গী দাস শর্মা সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত 1:00, 1:45 মহিলা মহল, অন্দর সংবাদ, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর হিউম্যান ডেভেলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছেন দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পারমিতা বিশ্বাস ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, শিল্পী ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান কিন্দ্রী, বলবেন সুরেন্দ্রনাথ হেমব্রম। তারপর লোকগীতি ময়না মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। কিষাণবাণী 6:38 শুনবেন পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, বলবেন ডক্টর গোলাম মইনুদ্দিন, তার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। রামায়ণ থেকে পাঠ পরিবেশনায় সুভাষ চক্রবর্তী, 7:10 সমীক্ষা, 7:30 রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, স্মরণে বরণে ডক্টর রাধিলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই, গওহর আলী খান ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত গায়েন। 9:45 অতুলপ্রসাদের গান, তৃপ্তি সেন। 10:00 স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান, শ্রবণে স্বাস্থ্য, গল ব্লাডারে স্টোনের লক্ষণ ও তার চিকিৎসা, অপুষ্টি ও দৃষ্টিহীনতা রচনা ও সম্পাদনা রূপময় কোলে। 10:30 নজরুলগীতি অঞ্জনা মুখোপাধ্যায়, 10:45 আধুনিক গান মান্না দে, 11:10 পরম্পরা আরতি মুখোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন একটু পরেই, সুবদ্ধ সঙ্গীত খেয়াল শিল্পী শান্তনু ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভঙ্কর ঘোষ। রামচরিত মানুষের 215 পর্ব, 6:35, 6:45 ভজন শিল্পী সোহিনী মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান, সুপ্রভাত, উপস্থাপনায় সুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:30 অতুলপ্রসাদের গান, শিল্পী মালা মুখোপাধ্যায় ও সমর্পিতা সেনগুপ্ত। লোকগীতি 8:50 মোহনা গঙ্গোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুলক্ষণা পণ্ডিত, সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। সুরভি বেলা 12:00, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:20 থেকে 1:10 অবধি। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত, শুনবেন বেহালা, শোনাবেন তরুণ চক্রবর্তী। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10, শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত গায়েন। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মোরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 7:10 ভজন, শিল্পী রাইমা কর্মকার। 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী শান্তনু ভট্টাচার্য।

শুনলেন সুবদ্ধ সঙ্গীত শিল্পী শান্তনু ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভঙ্কর ঘোষ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভঙ্কর ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিতমানস, আজ শুনবেন 215 তম পর্ব।

শুনলেন রামচরিত মানুষের 215 পর্ব। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন, শিল্পী সোহিনী মজুমদার।

শুনলেন মীরার ভজন, শিল্পী সোহিনী মজুমদার। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

সুপ্রভাত, গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি হাতে কার কার সকালটা আজকে শুরু হলো সেটা একটু বলো। না না, আমি শুনতে পাচ্ছি। ভাবছো কী করে আমি শুনবো তুমি বললে, তাই তো? একদম, তোমার সঙ্গে আড্ডা দিতেই তো আমি হাজির। আমার কথা তুমি শুনবে, তোমার কথা আমি শুনবো, এভাবেই তো আড্ডা জমবে। তো রেডিওর নব ঘুরিয়েই হোক বা হেডফোন কানে গুঁজে, যে যেখান থেকে এই মুহূর্তে যেভাবেই আমার সঙ্গে আড্ডা দিতে বসলে, সবাইকে এক রাশ বুক ভরা তাজা বাতাসের শুভেচ্ছা। কারণ আজকের দিনটা কিন্তু ক্যালেন্ডারের আর পাঁচটা সাধারণ দিনের মতো নয়। আজকের দিন

প্রকৃতিকে একটু আলাদা করে ভালোবাসার দিন, তাকে একটা আন্তরিক ধন্যবাদ জানানোর দিন। কারণ আজ বিশ্ব হ্রদ দিবস, ওয়ার্ল্ড লেক ডে। আর এই বিষয় নিয়ে তোমার সঙ্গে জমজমাট আড্ডা দিতে সকাল সকাল হাজির আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আচ্ছা, মনে তো একটা সোজা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে নদী বা সমুদ্র নিয়ে তো কত আলোচনা হয়, হ্রদ বা লেক নিয়ে আলাদা করে একটা বিশ্ব দিবস কেন, আর এটা এলোই বা কোথা থেকে? চলো একটু এর পেছনের গল্পটা বলি, একটু শুরুর দিকে হেঁটে হেঁটে যাই গুটি গুটি পায়ে। নদী যেমন সারাক্ষণ এই সাগরে মেশার জন্য একটা পাগলের মতো ছোটে, হ্রদ কিন্তু সেখানে বড় শান্ত এবং স্থিরও বটে। কিন্তু জানো, পৃথিবীর ভূপৃষ্ঠে যত তরল সুপেয় বা এই মিষ্টি জল আছে তার প্রায় 87-90% কিন্তু ধরে রাখে এই হ্রদগুলো। অথচ আমাদের লাগাম ছাড়া দূষণ, দখলদারি আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গত কয়েক দশকে পৃথিবীর বুক থেকে হাজার হাজার ছোট বড় হ্রদ পুরোপুরি হারিয়ে গেছে। এই চরম সংকটটা প্রথম বিশ্বমঞ্চে নাড়া দিয়েছিল 1984 সালে জাপানের লেক বিউয়ার তীরে আয়োজিত প্রথম ওয়ার্ল্ড লেক কনফারেন্স। তখন থেকেই বিজ্ঞানীরা সতর্ক করছিলেন ঠিকই, তবে 2023 সালের হাঙ্গেরির ঐতিহাসিক বালাতন হ্রদে অনুষ্ঠিত 19তম বিশ্ব হ্রদ সম্মেলন সারা পৃথিবী সেখানে এক সুরে সিদ্ধান্ত নেয়, বলা যায় যে আর দেরি করলে চলবে না, আর দেরি নয়, এখন থেকেই আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট দিন মেনে বিশ্ব হ্রদ দিবস পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ অন্তত শুরু করে যে মানে হয় আর কি, যারা নীতি নির্ধারণ করছে, নীতি নির্ধারকই হোক বা সাধারণ মানুষ হোক, সবাই এই শান্ত স্থির জল যার কথা বলছি তার যে গভীর গুরুত্ব সেটা একটু হলেও উপলব্ধি করতে পারে। কারণ নদী যদি পৃথিবীর রক্ত সঞ্চালন হয়, হ্রদ কিন্তু পৃথিবীর কিডনি আর ফুসফুস। সেই অর্থে এরা নিঃশব্দে জল শোধন করে, কোটি কোটি পরিযায়ী পাখি আর জলজ প্রাণীকে বাঁচিয়ে রাখে, আর পুরো অঞ্চলের আবহাওয়াও কিন্তু ঠান্ডা রাখে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখো তো, এমন কোনো লেকের স্মৃতি কি তোমার মনের অ্যালবামে জমা আছে? আছে আছে, নিশ্চয়ই আছে। আমাদের সবারই কম বেশি সেরকম স্মৃতি বেশ কিছু আছে বা থাকেই। এবং ধরো বন্ধুদের সঙ্গে পাহাড়ি রাস্তায় হঠাৎ বাঁক নিয়ে দেখা নীল জলের কোনো রহস্যময় লেক, কিংবা শহরের এক কোণে একা বসে জলে নুড়ি ছুঁড়ে বৃত্তাকার ঢেউ দেখার কোনো বিকেল, জলের সেই স্তব্ধতার মাঝে কিন্তু মনের সব ক্লান্তি ধুয়ে ফেলার এক অদ্ভুত ম্যাজিক থাকে, তাই না? আজকের পুরো আড্ডা জুড়েই আমরা সেই জাদুর দেশে ঘুরে বেড়াবো, জানবো কিভাবে উল্কাপাত আর বরফগুলো জন্ম নিল এই অদ্ভুত জলরাশি, শুনবো পৃথিবীর আশ্চর্য সব রূপকথা এ বিষয়ে, আর ফিরব আমাদের ঘরের কাছের পরিচিত লেকের গল্পেও। কোথাও যেও না কিন্তু, চলো এই যে আড্ডা দিচ্ছি তোমাদের সঙ্গে, জমজমাট আড্ডার কথা বললাম, আমরা আড্ডা দেব, গান হবে না এটা তো কখনোই সম্ভব নয়, কারণ এই সুরে সুরে ভেসে গেলে আড্ডা আরও জমজমাটি হয় বই কি। আর তাই আড্ডার শুরুতেই আমার খুব পছন্দের একটা গান, দোহার গানের দলের, থাকলো শুধুমাত্র তোমাদের জন্য। সে গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, কোথাও যেও না, সঙ্গে থেকো।

0: দিবস, আর সে নিয়েই তোমাদের সঙ্গে আজকে জমজমাট আড্ডা দিচ্ছি। আর সেই আড্ডা চলতে চলতেই তোমাদেরকে শোনালাম একটা গান, কিন্তু আড্ডা তো চলবেই। আজকে তো একটা এই যে বিশেষ দিন, ওয়ার্ল্ড লেক ডে বলছি, এটা ছাড়াও আজকে একটু যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনে ঘটেছিল, আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট তোমাদের জন্য আজ এই দিনে। শুনিয়ে নি যে আজকের এই দিনে ঠিক কি কি ঘটেছিল।
1: এই দিনে
0: ইতিহাসের এমন সব ঘটনা বা এমন সব গুরুত্বপূর্ণ দিন যা কোনো না কোনোভাবে ইতিহাসে ছাপ ফেলে রেখে গেছে, সেই নিয়ে শুনিয়ে দেওয়া যাক তোমাদের। 1976 সালের আজ এই দিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্যাটল অফ লং আইল্যান্ড শুরু হয়। 1791-এর আজ এই দিনে ডিক্লারেশন অফ পিলনিজ জারি, ফরাসি বিপ্লবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। 1883-এর আজ এই দিনে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত ও সুনামিতে প্রায় 36,000 মানুষের মৃত্যু হয়। 1896 সালের আজ এই দিনে অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ, মাত্র 38 মিনিট স্থায়ী, ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ। 1955 আজের দিনে গিনেস বুক অফ রেকর্ডসের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। 1962-এর আজ এই দিনে নাসা মারিনের 2 মহাকাশযান শুক্র গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে। 1770-এর আজ এই দিনে জন্মেছিলেন GWF হেগেল, একজন জার্মান দার্শনিক। আজ এই দিনে 1908 সালের অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান জন্মগ্রহণ করেছিলেন। 1908 সালের আজ এই দিনে যুক্তরাষ্ট্রের 36তম রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন জন্মগ্রহণ করেছিলেন। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আজ এই দিনের সেই ঘটনা।
1: আজ এই দিনে
0: তাহলে আজ এই দিনে শুনিয়ে ফিরে এলাম তোমাদের সঙ্গে, আড্ডায় রয়েছি। আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর আজ কথা বলছি ওয়ার্ল্ড লেক ডে নিয়ে, বিশ্ব হ্রদ দিবস নিয়ে। এই আড্ডা দিতে দিতে আমার একটা খুব পছন্দের লাইন মনে পড়ে যাচ্ছে এই সরোবর নিয়ে, যে গতিবেগ সরোবরে থেমে যায় চুপে, গভীরে খুঁজিতে নিজ সীমা। কি অপূর্ব দুটো লাইন, তাই না? মানে একটু অনুভব করার চেষ্টা করো যে নদী যেমন সারাক্ষণ এই যে সাগরে মেশার একটা অন্ধ নেশায় পাহাড়ে জঙ্গলে আশ্রয় পড়তে পড়তে ছুটছে, কিংবা সাগর যেমন ওই একেবারে গর্জন করে তটরেখায় ঢেউ আছড়ে ফেলছে, হ্রদ কিন্তু তাদের চেয়ে একেবারে আলাদা। হ্রদ বড় অদ্ভুত, বড় মায়াবী আমার মনে হয়, আমাদের সেই হৃদি সরোবরের মতো। সে যেন একটা চিরন্তন ধ্যানমগ্ন যোগী, চারপাশের সমস্ত অস্থিরতা আর গতিবেগকে নিজের শান্ত বুকে আলতো করে টেনে নিয়ে সে নীরবে নিভৃতে নিজের গভীরতা খোঁজে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই যে শান্ত স্তব্ধ জলরাশি, এদের জন্ম কিভাবে হয়েছিল? বিজ্ঞানের চোখে কিন্তু এই স্নিগ্ধতার পেছনের ইতিহাসটা অসম্ভব রোমাঞ্চকর। কোটি কোটি বছরের ভূকম্পন, আগ্নেয়গিরির গনগনে লাভা, দানবীয় বরফের চাই আর মহাজাগতিক উল্কাপাতের এমন এক বিরাট ভাঙা গড়ার খেলায় জন্ম নিয়েছে পৃথিবীর এক একটি হ্রদ। খুব সহজ করে বললে ভূগোলের ভাষায় হ্রদ হলো এমন একটি ওই ভূবেষ্টিত গভীর জলাশয় যার জল সমুদ্রের মতো উদ্বেল নয়, আবার নদীর মতো একটা না কোনো স্রোত নেই, কিন্তু প্রকৃতি এদের তৈরি করেছে একটা মানে বিচিত্র কারিগরিতে। এবার এক এক করে ইন্টারেস্টিং কিছু বিষয় বলি। যেমন দানবীয় বরফের খোদাই করা বাটি, যেটা হচ্ছে হিমবাহ হ্রদ, আজ থেকে লক্ষ বছর আগের বরফ যুগের কথা ভাবো। মাইলের পর মাইল জুড়ে থাকা ওই বরফের পাহাড় বা গ্লেসিয়ার যখন পাহাড়ের খাদ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসতো, তখন তাদের ওই যে বিরাট সাইজ এবং ওজন, পাহাড়ের শক্ত পাথর আর মাটি পিষে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি করতো। পরে যুগ বদলালো এবং ইউরোপের আল্পসের কোলের হ্রদগুলো ধীরে ধীরে জন্ম নিয়েছিল এভাবেই, কারণ ওই যে বরফ গলে গলে সেই পাথর খোদাই বাটি বলা যায়, পাথর খোদাই করা গর্তগুলোতে জমলো কাঁচের মতো নীল জল। আর আমাদের হিমালয়, কাশ্মীরের ডাল লেক কিংবা ইউরোপের আল্পসের যে কোলের দিকে হ্রদ, সেগুলো কিন্তু এভাবেই জন্ম নিয়েছিল। তারপরে যদি আমরা দেখি যে পৃথিবীর বুক চিরে যাওয়া যে অতুল খাদ, যেটা টেকটনিক রড, আমাদের পায়ের নিচের মাটির প্লেট।

যখন প্রচণ্ড চাপে একে অপরের থেকে দূরে সরে যায় বা পরস্পরের গায়ে ধাক্কা খায়, তখন পৃথিবীর বুকে তৈরি হয় একটা ফাটল, এবং সেই অতল খাদের ভেতরে শতাব্দী ধরে জল জমে জমে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদগুলো, যেমন সাইবেরিয়ার বরফাবৃত বৈকাল হ্রদ কিংবা আফ্রিকার সুবিশাল রিফ্ট ভ্যালি ল্যাক। এবং ক্রেটার লেকের কথা এখানে আমার খুব মনে পড়ছে, যে আগ্নেয়গিরির থেকে একসময় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত লাভা ছিটকে বের হতো, সেই পাহাড়টা যখন একদিন নিভে শান্ত হয়ে যায় বা বিস্ফোরণে তার চূড়াটি ভিতর দিকে ধসে পড়ে, বা যেটা আমি বারবার করে বলছি গর্ত বা বাটির আকার নেয়, তখন শতাব্দীর পর শতাব্দী ধরে বৃষ্টির জল জমতে জমতে সেই লাভামুখেই তৈরি হয় অপার্থিব সুন্দর একটা হ্রদ। তারপরে ধরো উল্কাপাত হ্রদ, এই গল্পটা শুনতে রূপকথার মতো লাগলেও একদম খাঁটি সত্য। আজ থেকে প্রায় 50,000 বছর আগে মহাকাশ থেকে ছিটকে আসা এক বিশাল আকার উল্কা প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছিল আমাদের মহারাষ্ট্রের মাটিতে, এবং সেই মহাজাগতিক ধাক্কায়, মহাজাগতিকই বটে, তৈরি গর্তেই জন্ম নেয় ভারতের বিখ্যাত লোনার হ্রদ। এবং আরেকটা হচ্ছে, এখানে বলতেই হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথা। সমতলে নদী যখন সাপের মতো এঁকে বেঁকে চলে, তখন কোনো কোনো বর্ষায় নদী নিজের বাঁকটা সোজা করে নতুন পথ বেছে নেয়। ফেলে যাওয়া সেই পূর্ণ চাঁদের মতো বাঁকা অংশটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি করে শান্ত অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা আমাদের চেনা ঝিল ও বাউর। ভাবতে কেমন লাগে বলতো, আজ যে শান্ত লেকের পাড়ে বসে হয়তো অনেকে হাওয়া খায় বা বসে দেখে সেই মনোরম দৃশ্য, তার এক একটার বুকে ঘুমিয়ে আছে পৃথিবীর কত কত কত কত বছরের প্রাচীন ইতিহাস। জন্মরহস্য তো জানা হলো, এবার তাহলে একটু পাখা মেলে দেওয়া যাক দূর দূরান্তে, এমন কিছু হ্রদের গল্প বলবো, এমন কিছু হ্রদের গল্প তোমরা শুনবে যেখানে গেলে মানুষ ডুবে না। কোনো হ্রদের তলদেশে রয়েছে রূপকথার জীব, আবার কোনো হ্রদের জল নিমেষেই বদলে যায় গোলাপি রঙে। কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে তো? তবে সে গল্প শুনতে হলে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এই মুহূর্তে আমার একটু গান শুনতে এবং শোনাতে ইচ্ছা করছে তোমাদের আমার খুব পছন্দের গান। এই যে সরোবর সরোবর করে কথা বলছি, আমাদের সাহিত্য, সাহিত্য থেকে তো সঙ্গীতকে কখনো সেভাবে আলাদা করা যায় না, কিন্তু আমাদের লোককথা লোকগাথা বা প্রাচীন সাহিত্য মধ্যযুগ আদি যুগ সেগুলো যদি ঘুরে দেখি, সঙ্গীত সব জায়গাতেই রয়েছে। এবং চাঁদ মনসার কথা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, বেহুলা লখিন্দরের কাহিনী, এবং সেখানের একটি গান রিসেন্টলি একটি সিনেমাতেও ব্যবহার করা হয়েছে। সেই সরোবর শব্দটা শুনতে গিয়ে আমার সেই গানটা খুব মনে পড়ছে, তাই আমি তো শুনবই এবং তোমাদেরও শোনাবো। কী গান তোমরা গেস করতে পারলে? আর সময় দেব না, শুনি ফিরে এসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

ওয়েলকাম ব্যাক। কেমন কাটছে বলো আজকের এই জলের সফর? ওয়ার্ল্ড লেক ডের বিশেষ আড্ডা নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর এই যে বললাম কেমন কাটছে তোমাদের জলের এই সফর, এবার কিন্তু আমরা ওই যে বলছিলাম পাখা মেলে ডানা মেলে একটু উড়ে যাব অন্যদিকে, কোথায়, আমরা কিন্তু আমাদের কল্পনার ডানা মেলে এবার পাড়ি দেব মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জানো তো এই পৃথিবীতে এমন কিছু হ্রদ আছে যাদের দেখলে মনে হয় প্রকৃতি বোধহয় কোনো গভীর মায়া জালে এদের তৈরি করেছে। কোথাও জল এতই নোনতা যে মানুষ চাইলেও ডুবতে পারে না, কোথাও জল কাঁচের চেয়েও স্বচ্ছ, আবার কোনো হ্রদের আয়তন দেখলে খোদ সমুদ্রও লজ্জা পাবে। চলো পাসপোর্ট ভিসা ছাড়াই তোমাদের একটু ঘুরিয়ে আনি সেসব তাক লাগানো হ্রদে। আমাদের প্রথম গন্তব্য হোক সাইবেরিয়ার বরফে মোড়া এক অপার বিস্ময় লেক বৈকাল। একে বলা হয় পৃথিবীর নীল নয়ন। কেন জানো? বৈকাল হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গভীর মিষ্টি জলের হ্রদ। এর বয়স প্রায় 2.5 থেকে 3 কোটি বছর, আর গভীরতা শুনলে চমকে উঠবে প্রায় 1642 মিটার। অর্থাৎ 4টে আইফেল টাওয়ারকে যদি একটার উপর একটা বসিয়ে এই হ্রদে ডুবিয়ে দেওয়া হয় তাও তার চূড়া ছুঁতে পারবে না। পৃথিবীর গোটা ভূপৃষ্ঠের মোট সুপেয় জলের প্রায় 20% একাই ধরে রেখেছে এই একটি হ্রদ। শীতকালে বৈকালের তাপমাত্রা যখন -20-30 ডিগ্রিতে নেমে যায় তখন এই হ্রদের ওপর জমে ওঠে এক অপার্থিব বরফের আস্তরণ। সেই বরফ এত স্বচ্ছ যে তার উপর দাঁড়িয়ে নিচে প্রায় 40 মিটার গভীর পর্যন্ত মাছ আর জলজ উদ্ভিদ স্পষ্ট দেখা যায়। আর এই হ্রদেই বাস করে পৃথিবীর একমাত্র মিষ্টি জলের সিল নেরপা। বৈকালের বরফ থেকে এবার চল গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে যদিও সম্ভব নয়, তবুও মধ্যপ্রাচ্যের শুষ্ক মরুভূমির মাঝে ডেড সি বা মৃত সাগরটি সম্পর্কে একটু বলি, একটু ঘুরে আসা যাক। নামে সাগর হলেও এটি আসলে সম্পূর্ণ একটি স্থলবেষ্টিত হ্রদ, আর এর অবস্থান

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। ডেটসের সবচেয়ে বড় ম্যাজিক কি জানো, এই হ্রদে তুমি সাঁতার না জানলেও এক ফোঁটা ডুববে না। হ্যাঁ ঠিকই শুনছো, আর আমিও ঠিকই বলছি, সাধারণ সমুদ্রের জলের চেয়ে এই হ্রদের জল প্রায় 9 গুণ বেশি নোনতা। অতিরিক্ত লবণের ঘনত্বের কারণেই জলের মানে এই লবণটা এত বেশি যে মানুষ অনায়াসে পিঠ এলিয়ে দিয়ে খবরের কাগজ পড়তে পড়তে জলের ওপর ভেসে থাকতে পারে। তবে অতিরিক্ত লবণের কারণে এখানে কিন্তু কোনো মাছ বা গাছ বাঁচতে পারে না, তাই এর নাম ডেড সি। এবার বুঝতে পারছো নামটা কেন এমন অদ্ভুত। এবার চলো তোমাকে পরিচয় করিয়ে দিই পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের সাথে, যেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। ছোটবেলায় আমরা অনেকেই ভেবেছি কাস্পিয়ান নদী সত্যি একটা সাগর, কিন্তু ভূগোলের হিসেবে এটি পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ। রাশিয়া, ইরান, কাজাখস্তান সহ 5টি দেশের সীমানা ছুঁয়ে থাকে এই সুবিশাল হ্রদের আয়তন এতটাই বিশাল যে এর এক তীর থেকে অন্য তীর দেখতে পাওয়া অসম্ভব। চোখের সামনে কেবলই দিগন্ত বিস্তৃত এই নীল জলরাশি। আর শুধু কি এরাই, অস্ট্রেলিয়ায় গেলে দেখতে পাবে লেক হিলিয়ার, যার জল কোনো রাসায়নিক ছাড়াই একেবারে উজ্জ্বল গোলাপি। ওই যে তোমাদের বলছিলাম যে গোলাপি হওয়ার একটা গল্প বলবো, যেটা যে কালারটা হচ্ছে বাবল গাম পিঙ্ক। আবার স্কটল্যান্ডের লক নেস হ্রদ শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে নেসি নামের একটা প্রাগৈতিহাসিক জলদানবের আর কি রোমাঞ্চকর মিথ। আর প্রকৃতির এই বৈচিত্র্য দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়, তাই না? মানে বিদেশের এই আশ্চর্য গল্পগুলো শুনে মনটা নিশ্চয়ই তোমারও ঘুরতে যাওয়ার জন্য একটু সত্যি সত্যিই ছটফট করছে। আর যদি ছটফট করে আর সম্ভব হয় তাহলে কেন নয়। কিন্তু কি জানো তো, সবসময় যদি অত দূরে যাওয়া সম্ভব নাও হয়, আমাদের নিজের দেশ মানে ভারত এবং আমাদের ঘরের আশেপাশে অনেক হ্রদ এরকম রয়েছে যার রূপ ঐতিহ্য বিদেশের চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে বিদেশ ভ্রমণ তো হলো, এবার চলো একটু নিজের দেশে ফিরে যাওয়া যাক। এই যে ভূগোলের বৈচিত্র্য, আমাদের ভারতবর্ষ তো একটা অদ্ভুত সুন্দর দেশ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে বরফে মোড়া লাদাখ থেকে শুরু করে সমুদ্র ছোঁয়া ওড়িশা কিংবা উত্তর পূর্বের পাহাড়, প্রতিটা প্রান্তেই রয়েছে এমন কিছু হ্রদ যা দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। চলো শুরুতেই যাওয়া যাক একেবারে উত্তর পূর্বে মণিপুরের বুকে লুকিয়ে থাকা এক জাদুকরি জায়গায়, লোকটাক হ্রদ। লোকটাক বলা হয় কি, একে বলা হয় পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ। কেন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাসমান হ্রদ কেন বলা হচ্ছে। এই হ্রদের জলের ওপর গোল গোল সবুজ দ্বীপের মতো কিছু আস্তরণ ভেসে থাকে, স্থানীয় ভাষায় যাকে বলে ফুম দ্বীপ। এগুলো আসলে পচা জলজ উদ্ভিদ, মাটি আর জৈব পদার্থের এক অদ্ভুত প্রাকৃতিক সংমিশ্রণ বলা যায়। আর এই ফুমদির ওপর মানুষ শুধু ঘুরেই বেড়ায় না, রীতিমতো ঘর বাড়ি বানিয়ে আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, এই লোকটাকের বুকেই রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও, যেখানে দেখা মেলে বিলুপ্ত প্রায় ও নাচিয়ে স্বভাবের সাংগাই হরিণ। দূর থেকে দেখলে মনে হয় হরিণগুলো বুঝি জলের ওপর ঘাসের কার্পেটে নাচছে। উত্তর পূর্ব থেকে এবার চলো সোজা উত্তর ভারতের লাদাখে যাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে প্যাংগংস, সেই বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়টসের শেষ দৃশ্যটার কথা মনে আছে তো? চারপাশে রুক্ষ ধূসর পাহাড় আর মাঝখানে অপার্থিব নীল জল। আচ্ছা, প্যাংগংয়ের জল কিন্তু মিষ্টি নয়, ভীষণ নোনতা। তবুও শীতকালে -30 ডিগ্রিতে এই পুরো লেক জমে শক্ত বরফ হয়ে যায়, আর দিনের আলো বাড়ার সাথে সাথে এর জলের রঙও বদলে যায়, কখনো ফিরোজা নীল, কখনো হালকা সবুজ, আর কখনো গাঢ় বেগুনি। আর কাশ্মীরের ডাল লেকের শিকারায় ভেসে বেড়ানো কিংবা উড়িষ্যার সুবিশাল নোনা জলের লেগুন চিল্কাতে গিয়ে মিষ্টি ইরাবতী ডলফিনের খেলা দেখা, ভারতের এই রূপ কিন্তু সত্যিই অতুলনীয়। আর ধারে কাছে অনেক হ্রদ রয়েছে, লেক রয়েছে। এই যেমন আমার এখন মনে পড়ছে রবীন্দ্র সরোবরের কথা, দক্ষিণ কলকাতার বুকে এই সরোবর শুধু একটা জলাশয় তো নয়, এটা একটা নস্টালজিয়াও। কারণ ভোরের কুয়াশায় বয়স্কদের হাঁটার রুটিন, রোয়িং ক্লাবের দাঁড়ের ছলাৎ ছলাৎ আওয়াজ, প্রাচীন অশ্বতার কদম গাছের ছায়ায় বসে বন্ধুদের সঙ্গে জমি আড্ডা, রবীন্দ্র সরোবর যেন তাই শহরের সমস্ত ক্লান্তি শুষে নেওয়া একটা শান্ত স্থান। আবার সাঁতরাগাছির ডানার মেলা, শীতকালেই হাওড়া সাঁতরাগাছি ঝিল রূপ নেয় একটা আন্তর্জাতিক রানওয়েতে। কুয়াশাচ্ছন্ন ভোরে সেই পাখিদের কলকাকলি শুনলে শহরের সমস্ত কোলাহল যেন একদম মুছে যায়। আর মিরিক লেক, উত্তরবঙ্গের পাইন আর ধূপগাছে ঘেরা সুমেন্দুর লেক বা মিরিক, ঝুলন্ত আর্চ ব্রিজ পেরিয়ে হ্রদের জলে মেঘ আর কাঞ্চনজঙ্ঘা ছায়া দেখার যে অনুভূতি, তা কি সহজে ভোলা যায়? এই শহরের রবীন্দ্র সরোবর

সুভাষ সরোবর বা উত্তরের মিরিক, এরা যেন আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে না একমুঠো তাজা নিঃশ্বাস। কিন্তু এই যে শান্ত জলরায়, সেটা কি শুধুই সুন্দর দৃশ্য আর ছবি তোলার ব্যাকগ্রাউন্ড, নাকি এদের পেছনে কাজ করছে প্রকৃতির কোনো অদৃশ্য লাইফ সাপোর্ট সিস্টেম? কি মনে হয়? সেই জীববৈচিত্র্য আর বাস্তুতন্ত্রের চমৎকার বিজ্ঞান এবার বলবো তোমাদের। আচ্ছা, লেকের পাড়ে তো যখন আমরা বসি তখন তো সেলফি তুলি, হাওয়ায় চুল খেলাই, কিংবা জলের দিকে তাকিয়ে আনমনা হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই যে শান্ত কাচের মতো জল, এর ঠিক নিচে কি চলছে? বাইরে থেকে তো হ্রদকে কেবলই একটি জল ভরা নিস্তরঙ্গ পাত্র বলে মনে হয়, মানে একটা স্থান বা জায়গা। বিজ্ঞানের চোখে কিন্তু এটা পৃথিবীর একটা অবিশ্বাস্য এবং ওই যে বললাম লাইফ সাপোর্ট সিস্টেম। প্রকৃতি যেন কোটি কোটি বছর ধরে নিজের হাতে এক নিখুঁত স্বয়ংসম্পূর্ণ কারখানা সাজিয়ে রেখেছে এই হ্রদের বুকে। কেমন, চলো কি কি ম্যাজিক ঘটিয়ে চলেছে সেটাও একটু বলি। এটাকে বলা যায় প্রকৃতির নিজস্ব কিডনি, কারণ মানুষের শরীরে কিডনি যেমন সমস্ত দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখে, হ্রদ আর তার চারপাশের জলাভূমি ঠিক সেই কাজটাই করে গোটা পৃথিবীর জন্য। ওপর থেকে বয়ে আসা কাদাগোলা জল, ক্ষতিকর রাসায়নিক আর ভারী ধাতুকে হ্রদের তলদেশের কাদা ও জলজ উদ্ভিদ যেমন ধরো পদ্ম বা শ্যাওলা, নল খাগড়া, এই ধরনের যত জিনিসপত্র নিখুঁতভাবে ফিল্টার করে পরিষ্কার মিষ্টি জলে রূপান্তর করে। আবার শহরের প্রাকৃতিক এয়ার কন্ডিশনারও বলা যায়, কারণ গ্রীষ্মকালে যখন এই রাজপথের পিচ গলে যাওয়ার জোগাড় হয় তখন শহরের কোনো বড় লেকের কাছাকাছি গেলে খেয়াল করে কি দেখেছো, বাতাসটা কেমন একটু ঠান্ডা লাগে, একটু আরামদায়ক বলে মনে হয়। হ্রদের জল কিন্তু বাষ্পীভূত হয়ে আশেপাশের এলাকার তাপমাত্রাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 2-3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে রাখতে পারে, অর্থাৎ আমাদের শহরগুলোকে অতিরিক্ত ঠান্ডা উত্তপ্ত হওয়া থেকে বাঁচাতে এই হ্রদের ভীষণ প্রয়োজন। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে শীতকালে সাইবেরিয়া, মঙ্গোলিয়া বা তিব্বতের হিমাঙ্কের নিজের বরফ ঝড় থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় পরিযায়ী পাখিরা। সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ধরে উড়ে এসে তারা কোথায় নামে জানো? আমাদেরই চিল্কা, সাঁতরাগাছি কিংবা লোকটাকের মতো হ্রদে। এই হ্রদগুলো না থাকলে কিন্তু দীর্ঘ বিমানযাত্রার ক্লান্ত পাখিরা বিশ্রাম আর খাবারের অভাবে মাঝপথেই প্রাণ হারাত। আর এটাকে বলা যায় বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক স্পঞ্জ। বর্ষাকালে আকাশ ভাঙা বৃষ্টি হলে শহরের কংক্রিট জল শুষতে পারে না, তখনই অতিরিক্ত জলকে স্পঞ্জের মতো নিজের বুকে টেনে নিয়ে আশেপাশের এলাকাকে জলমগ্ন হওয়া থেকে রক্ষা করে এই হ্রদ আর ঝিলগুলো। অনুজীব থেকে শুরু করে প্ল্যাঙ্কটন, ছোট চুনোমাছ থেকে শুরু করে বড় রাঘব বল, কচ্ছ ব্যাং, ডালপালা মেলা গাছপালা আর আকাশের আনামেলা পাখিরা সবাইকে এক সুতোই বেঁধে রেখেছে হ্রদের এই জলজ বাস্তুতন্ত্র। আর এই শান্ত জলের ওপর শুধুমাত্র গাছপালা আর বুনো পশু পাখিরই অধিকার কিন্তু নেই, হাজার হাজার বছর ধরে এই হ্রদগুলোকে ঘিরেই বেঁচে রয়েছে আমাদের মানব সমাজের ইতিহাসও, সমাজ কত শত মৎস্যজীবীর জীবিকা, তাই না? আর এই কথা বলতে বলতে আমার খুব আনন্দ হচ্ছে এবং মন চাইছে একটা গান শুনতে, এবং শোনাতে অবশ্যই শিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে তোমাদের জন্য থাকলো খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত। সে গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি ওয়ার্ল্ড লেক ডে নিয়ে। এবার কথায় কথায় এক অবিশ্বাস্য সত্যি গল্প বলি। হ্রদের বাস্তুতন্ত্র নিয়ে কথা বলতে বলতে হঠাৎ একটা ওই জম্পেশ সত্যি ঘটনা যাকে বলে আমার মনে পড়ে গেল, তাই একটু ভলিউমটা বাড়িয়ে দাও, কারণ খুব ইন্টারেস্টিং গল্প। আজকের এই কর্পোরেট যুগে আমরা যখন নিজেদের কেরিয়ার আর কাজের চাপে ব্যস্ত, তখন বেঙ্গালুরুর এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মাথায় হঠাৎ এক অদ্ভুত ভূত চাপল। মানুষটির নাম আনন্দ মালিকাবাদ। 2017 সালের কথা, আনন্দ দেখলেন যে বেঙ্গালুরুকে একসময় বলা হতো হাজার হ্রদের শহর। সেই শহরের লেকগুলো এখন বিষাক্ত রাসায়নিকের ড্রেন আর আবর্জনার ভাগাড় হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশের নলকূপে জল নেই, পাখি নেই, শুধু দুর্গন্ধ। আনন্দ তখন লাখ টাকার আরামদায়ক চাকরি এক নিমেষে ছেড়ে দিয়ে কোমর বেঁধে নেমে পড়লেন শহরের শুকিয়ে যাওয়া লেকগুলিকে বাঁচানোর মিশনে। এবং এই মিশন সফল হয়েছিল বটে। প্রথম যখন আনন্দ কালাসলাহাল্লি নামের 36 একরের এক মারা যাওয়া বা এই মৃত লেক পরিষ্কার করতে নামেন, আশেপাশের মানুষ কিন্তু খুব হেসেছিল। সবাই ভেবেছিল নির্ঘাত পাগলা, একটা শুকিয়ে যাওয়া ড্রেন কি কখনো আবার নীল জলের হ্রদ হতে পারে। কিন্তু আনন্দ দমে যাননি। আধুনিক কংক্রিট বা কোটি টাকা রাসায়নিক ফিল্টারের বদলে তিনি বেছে নিলেন চোল সাম্রাজ্যের হাজার বছরের পুরনো ভারতীয় বিদ্যা। কোনো সিমেন্ট নয়, কেবলমাত্র প্রাকৃতিক মাটি দিয়ে বাঁধ তৈরি করে কাদা পরিষ্কার করে হ্রদের পাড়ে লাগানো হলো হাজার হাজার দেশি গাছপালা ও কচুরি পানার মতো প্রাকৃতিক জল শোধনকারী উদ্ভিদ। আর ফলাফল, মাত্র 45 দিনের মাথায় বর্ষার প্রথম জল আসতেই ওই 36 একরের আবর্জনার ভাগার রূপ নিল কাচের মতো টলটলে এক নীল সরোবরে। যেখানে মানুষ দুর্গন্ধে নাক চেপে হাঁটত, সেখানে শত শত পরিযায়ী পাখি ডানা মেলে ওড়ে, জলের নিচে কিলবিল করে মাছ, আর আশপাশের গ্রামের ভূগর্ভস্থ জলের স্তর প্রায় 100 ফুট উপরে উঠে এসেছে। আজ গোটা দেশ আনন্দকে চেনে লেক ম্যান অফ ইন্ডিয়া নামে। তিনি একাই নিজের হাতে 30টিরও বেশি মৃত হ্রদকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। গল্পটা শুনে একটা কথাই হয়তো মনে হয় যে প্রকৃতিকে ভালোবাসতে কোনো জাদু লাগে না, কোনো ম্যাজিক লাগে না, একটু সদিচ্ছা থাকলেই বোধ হয়। একজন মানুষ যদি একা একটা মৃত হ্রদের প্রাণে জোয়ার আনতে পারে, তাহলে আমরা সবাই মিলে কিছুটা হলেও হয়তো করতে পারি, তাই না? তাই আনন্দ মালিকাবারের মতো গল্প শুনলে বুকটা সত্যিই ভরে ওঠে। আর এ কথা বলতে বলতে আমার তোমাদের বলতে ইচ্ছা করছে, আমি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে হ্রদ ভ্রমণ তো শেষ হচ্ছেই না, কিন্তু শুভাশিসদা বা শুভাশিস, প্রকৃতি তো এত সুন্দর সুন্দর হ্রদ বানালো, কিন্তু মানুষ কি কখনো নিজের হাতে এমন কোনো হ্রদ বানাতে পেরেছে? উত্তর আমেরিকার ওই যে লেক মিশিগান বা আরও অনেক কিছুর কথা যদি একটু বলো। এখানে একটা ছোট্ট কৌতূহল মিটাই যে আমেরিকার লেক মিশিগান কিন্তু পুরোপুরি মানুষের তৈরি নয়। গল্পটা বলছি আজ থেকে প্রায় 12-14 হাজার বছর।

আগে শেষ বরফ যুগে যখন দানবীয় এই মহাদেশীয় হিমবাহ গলতে শুরু করেছিল, সেই জমাট বরফের অবিশ্বাস্য ওজনে মাটি দাবিয়ে দিয়ে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছিল লেক মিশিগান আর তার সঙ্গী গ্রেট লেকসের দল। কিন্তু প্রকৃতির দানবীয় কীর্তি দেখে মানুষও হাত গুটিয়ে কিন্তু বসে থাকেনি। কেন বলছিলাম ওই মানবসৃষ্ট হ্রদের কথা, এবারে আসি। মানুষের ভেতর যখন নিজের মেধা আর জেদ দিয়ে

দেখতে খোদ সমুদ্রও চমকে উঠবে। চলো তোমার ওই এক কাপ ধোঁয়া ওঠা চায় আর একটা চুমুক দিয়ে শুনে নেওয়া যাক মানুষের তৈরি সেই আশ্চর্য জলজগতের গল্প। যখন নদী বন্দী হলো মানুষের ওই নীল বাটি বা গর্তে, মানুষ যখন কোনো খরস্রোতা নদীকে প্রকাণ্ড কংক্রিট আর পাথরের দেওয়ালে আটকে দেয়, তখন নদীর সেই থমকে যাওয়া জল উপচে পড়ে তৈরি হয় আস্ত একটা কৃত্রিম সাগর। পৃথিবীর মানচিত্রে তাকালে এমন কিছু অবিশ্বাস্য মানবসৃষ্ট হ্রদের দেখা মিলে যা মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের পরাক্রমে প্রমাণ দেয়। প্রথমেই তোমাদেরকে বলবো লেক কারিবার কথা। আফ্রিকা মহাদেশের জাম্বিয়া আর জিম্বাবুয়ের সীমান্তে জাম্বেজি নদীর প্রবল স্রোতকে আটকে যখন এই হ্রদটি তৈরি করা হয়, তখন এর গর্ভে জমেছিল প্রায় 180 বিলিয়ন বা 18,000 কোটি টন জল। ভাবা যায়, এটি বিশ্বের সর্ববৃহৎ মানবসৃষ্ট জলভাণ্ডার। জল জমার সময় এর ওজন এতটাই ভারী ছিল যে বিজ্ঞানীরা দেখেছিলেন আশপাশের ভূত্বকের নিচের প্লেটে মৃদু ভূকম্পন তৈরি হয়েছিল। তারপর বলবো লেক ভোল্টার কথা। আফ্রিকার ঘানা দেশের দিকে তাকালে চোখ চানা বড়া হয়ে যাবে। ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। প্রায় 8,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নীল জলরাশি একা গোটা ঘানা দেশের প্রায় 3.6% জমি নিজের চাদরে ঢেকে রেখেছে। আর লেক মিডের কথাও তো বলতে হয়। আমেরিকার লাস ভেগাসের গনগনে মরুভূমির বুক চিরে বয়ে চলা রুক্ষ কলোরাডো নদীকে বশ মানিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত হুডা ড্যাম। আর সেই ড্যামের পেছনে জন্ম নিল ঘন নীলজনের লেক মিড, যা মরুভূমির বুকে মানুষের তৈরি একটা অপার্থিব মরুদ্যান। এবার একটু তোমাদেরকে বলি হুসেন সাগরের কথা। হায়দ্রাবাদের ঠিক হৃৎপিণ্ডে বসে থাকা এই হ্রদটির ইতিহাস বড়ই মায়াবী। 1563 সালে গোলকোন্ডার দূরদর্শী শাসক ইব্রাহিম কুলি কুতুব শাহের আমলে সুফি সাধক হজরত হুসেন সাহওয়ালি তত্ত্বাবধানে মুসি নদীর এক উপনদীকে বেঁধে এটি খনন করা হয়। উপর থেকে দেখলে দেখা যায় এই হ্রদের প্রাকৃতিক রূপরেখাটি নিখুঁত একটি হৃৎপিণ্ডের মতো, মানে হার্ট শেপড। আর লেকের ঠিক মাঝখানে জিব্রাল্টার রকের ওপর বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে 350 টনেরও বেশি ওজনের একক গ্রানাইট পাথরে খোদাই করা বিশ্বের অন্যতম উচ্চতম ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মনোলিথ মূর্তি। বিকেলে যখন ওই গোধূলির আলো আর এই সাদা মূর্তির গায়ে ঠিকরে পড়ে না, তখন লেকের জলে ঢেউ খেলে যায় এবং সেই দৃশ্য কিন্তু শহরের সমস্ত ক্লান্তি একাই মুছে দিতে পারে। ঘড়ির কাঁটা কিন্তু যথারীতি আমাকে জানান দিচ্ছে যে হ্রদের গল্প তো অনেকক্ষণ হচ্ছে বটে, তবে খুব বেশি সময় তো নেই, সময় ফুরিয়ে এলো ধীরে ধীরে। এই মুহূর্তে একটু থামি। আজকের এই সকালে এত দেশ, এত রূপকথা, এত বিজ্ঞান, এত ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে আসার পর ভেতরে ঠিক কেমন অনুভূতি হচ্ছে তোমার? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সমাজ আমাদের কেবল একটাই মন্ত্র শেখায়, ছোট ছোট আরও জোরে ছোট, নদীর মতো পাহো পাগল হয়ে পাহাড় ভেঙে শুধু এগিয়ে যাও, কোনো দিকে তাকানোর সময় নেই। কিন্তু আজ বিশ্ব হ্রদ দিবসের এই সকালটা আমাদের একটু সম্পূর্ণ উল্টো কথা মনে করিয়ে দেয়। হ্রদ আমাদের শেখায় সব অর্জনের শেষ কথা শুধু অবিরাম ছুটে চলা নয়, কখনো কখনো সমস্ত কোলাহল, সমস্ত অস্থিরতাকে নিজের বুকের ভেতরে শান্ত করে ধারণ করার মধ্যেও কিন্তু একটা অন্য রকমের ম্যাজিক রয়েছে। আমরা তো অনেক সময়ই ভেঙে পড়ি যখন আমাদের মনের ভেতর কোনো না বলা কষ্টের ঝড় উঠে, তখন কোনো এক নিঝুম লেকের পাড়ে গিয়ে বসেই দেখো না মনটা একটু শান্ত হয়ে যায় কিনা। কারণ আমার মনে হয় লেকের জল পৃথিবীর সবচেয়ে সৎ আয়না। প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত সততা রয়েছে, অদ্ভুত মায়া রয়েছে। সেখানে দাঁড়ালে আমাদের কোনো মুখোশ থাকে না, কোনো কৃত্রিম হাসির আড়াল থাকে না। এই স্থির জলের দিকে তাকালে না একটু ক্লান্তি মুছে যায়, নিঃসঙ্গতা মুছে যায়, নিজের খাঁটি সত্তার মুখোমুখি হওয়া যায়। তাই আজ যেহেতু আর সময় নেই, চলো আজকের মতো আমি ইতি টানছি। এতক্ষণ তোমার সঙ্গে আড্ডায় ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। আর ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর জলের কথা বলছি, সরোবরের কথা বলছি, রাধাকৃষ্ণের কথা হবে না, তা তো হয় না, কিন্তু সে কথা বলতে গেলে গানে গানে বিদায় জানাতে জানাতেই বলি, কারণ আজ আর সময় নেই। আমার খুব পছন্দের একটা গান শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে থাকলো তোমাদের জন্য, বিদায়।

অতুল প্রসাদের গান শুনলেন মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শুনবেন মোহনা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

লোকগীতি শুনলেন মোহনা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নেপালের হরপা বান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন বলে খবর। এদের মধ্যে 30 জন পর্যটক, 2 জন ভ্রমণ সংস্থার কর্মী। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছে হুগলির আরামবাগের 65 জন পর্যটক বোঝাই একটি বাস। বর্তমানে বাসটি বিপর্যয়স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। জানা গেছে, তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় ভূমিকম্পের মিনিট কয়েক পরে রাশুয়া জেলার ভোতেকোশি নদীতে হরপা বান নামে এরপরেই কাদামাটির প্রবল স্রোতে ভেসে যায় একাধিক গ্রাম। এখনও পর্যন্ত অন্তত 160 জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ 750-এর বেশি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তাদের সহায়তায় রাজ্য সরকারের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলি হল 033-2479-3311 এবং 914-7890-181। ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ ভারতীয় ও বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদ কর্মসূচিতে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিটি জেলার 2টি করে নির্বাচিত কলেজের পড়ুয়ারা এতে অংশ নেবেন। এরাজ্যের 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম NSS এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করছে। IIT খড়গপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, হাওড়ার উলুবেড়িয়া কলেজ এতে অংশ নিচ্ছে। বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে খবরে প্রকাশ, নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ দুর্গাপুরের বামুনাড়ার এক দম্পতি। নিখোঁজ দম্পতি হলেন মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের 21 তারিখ একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে দুর্গাপুর থেকে মোট 6 জনের একটি দলের সঙ্গে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা হন এই দম্পতি। পরিকল্পনা অনুযায়ী তারা নেপাল হয়ে মানস সরোবরে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ভ্রমণের শুরুতেই 2-1 বার ফোন বাজলেও পরবর্তীকালে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলা চলচ্চিত্র টেলিভিশন শিল্পকে পুনরুজ্জীবিত করতে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যান্ড শুটিং পলিসি। একই সঙ্গে শুটিংয়ের অনুমতির জন্য এক জানালা বা সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযুক্তিবিদদের সময়মতো পারিশ্রমিক নিশ্চিত করা থেকে শুরু করে প্রডিউসারদের দায়বদ্ধতা, সরকারি প্রেক্ষাগৃহে বাংলা ছবি প্রদর্শনের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য বীমা, দক্ষতা উন্নয়ন সহ সংশ্লিষ্ট শিল্পের জন্য একটি বিস্তৃত সংস্কার কর্মসূচির রূপরেখা তৈরি করেছে তথ্য সংস্কৃতি দপ্তর। সম্প্রতি নন্দনে বাংলা চলচ্চিত্র শিল্পের প্রযোজক, প্রযুক্তিবিদ, বিভিন্ন স্টুডিও প্রতিনিধি, বিধায়ক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের নিয়ে 2 দফা বৈঠক হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক 1000 কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে

মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গের পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্তিশালী করে তুলতে আগামী বছর আয়োজিত হবে দশম বেঙ্গল ট্রাভেল মার্ট। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে গতকাল এই পর্যটন সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবারের আয়োজনে দেশ বিদেশের পর্যটন সংস্থা, ট্রাভেল অপারেটর, হোটেল চেইন, পর্যটন দপ্তর, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকদের দাবি, এবারের বেঙ্গল ট্রাভেল মার্টে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে প্রায় 150 জন আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা, 180 বেশি দেশীয় আন্তর্জাতিক প্রদর্শক এবং একাধিক বড় হোটেল চেইনের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার দমদমে কয়েকদিনের জ্বরে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বেদিয়াপাড়ার জৈষ্ণু মজুমদার নামে 10 বছরের ওই পড়ুয়ার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছিল। তার শরীরে অস্বাভাবিক মাত্রায় কমে যায় প্লেটলেট। এরপর গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যেতে থাকা এক পর্যটককে প্রায় 20 মিনিটের চেষ্টায় উদ্ধার করেছেন সিভিল ডিফেন্স কর্মীরা। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনা থেকে 8 জনের একটি পর্যটক দল বকখালি বেড়াতে গিয়ে সমুদ্র উত্তাল থাকার সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে নামে। এরপর উদয় বৈরাগ্য নামে বছর 53 ওই ব্যক্তি তলিয়ে যেতে থাকলে সেখানে উপস্থিত সিভিল ডিফেন্স কর্মীরা তাকে উদ্ধার করে। মালদার হাবিবপুরে পৃথক অভিযানে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে তাদের সহযোগী এক ভারতীয়। ধৃত 5 জনই বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তাদের মালদার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার তেঘরি গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সঞ্জয় মান্না নামে ওই ব্যক্তি নিজের মাঠে কাজ করার সময় গতকাল বজ্রাহত হন। এলাকার বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর শুনুন গ্রামীণ সংবাদ 12:30।

সুদ সারাঙ্ক রাগে বেহালা বাজিয়ে শোনালেন তরুণ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত গায়েন, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

শুনলেন ভজন, শিল্পী রাইমা কর্মকার, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরেই শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আশিকি টু ছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: আশিকি টু ছবি থেকে গান শুনলেন। হিন্দি ছবি গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই, একটু পরেই খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল পদক জয়ের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান। শ্রীমোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরো ভালো প্রতিযোগী হয়ে ওঠার শিক্ষাও দেয়।
2: হামারি সরকার ভারত মে 21ভি সদি কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায়, জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
1: প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগের ফলে ভারতের ক্রীড়া ব্যবস্থা এখন পরিকাঠামো ও পদক জয়ের গুণ্ডি পেরিয়ে নাগরিকদের দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছে। উল্লেখ্য, মেরা যুব ভারত বা মাই ভারতের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচিটি পালন করা হয়। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সেনালিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ পঞ্চম দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান করেছে। সোনাল দিনুষা 133, কুষারা নুয়ান্থা 46 রান করেছেন। ভারত হয়ে মানব সুতার, রবীন্দ্র জাদেজা 3টি করে উইকেট নিয়েছেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, ভারত 9 উইকেটে 503 ডিক্লেয়ার্ড। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 290 ও দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429। শ্রীলঙ্কার সোনাল দিনুষা ম্যাচ সেরা হয়েছেন, ভারতের দেবদত্ত পাডিকাল সিরিজ সেরা হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র হওয়ার পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। 68 পয়েন্ট ও 51.52% পেয়েছে ভারত। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, 5টিতে জয়ী হয়েছে, 4টিতে পরাজিত হয়েছে, 2টি ড্র করেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের সংগৃহীত পয়েন্ট শতাংশ 80। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড পাকিস্তানের মুখোমুখি হয়েছে। পাকিস্তান টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। প্রথম ক্রিকেট টেস্ট জিতে ইংল্যান্ড 3 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 এগিয়ে আছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 এগিয়ে ছিল। ইস্টবেঙ্গলের পক্ষে আকাশ হেমরম ও মোহাম্মদ বিলাল গোল করেছেন। ইস্টবেঙ্গল 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা ভবানীপুর 10 ম্যাচে সংগ্রহ করেছে 24 পয়েন্ট। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা 8-0 চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। বাংলার হয়ে জোড়া গোল করেছে আজিজুল মণ্ডল ও সুরজ গাজী। আয়ুষ রজক, দেবরাজ দাস, সুরজ হাদলার ও আয়ান করণ 1টি করে গোল করেছেন। গ্রুপ লিগে বাংলার শেষ খেলা শনিবার কর্ণাটকের বিরুদ্ধে। দুবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের সঙ্গে আগামী 6 অক্টোবর একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। কলকাতার যুবভারতী যুব ক্রীড়াঙ্গনে এই খেলা হবে। আগামী মাসের 26 তারিখে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে। 3রা অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এটি একটি রাগপ্রধান গান।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। প্রথম একটি রাগপ্রধান গান শুনলেন, এবারে শুনবেন একটি লোকগীতি, শিল্পী কুমার শানু।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। সবশেষে শুনবেন একটি ভক্তিগীতি, শিল্পী অমরিক সিং অরোরা।

ভক্তিগীতি শুনলেন শিল্পী অমরিক সিং অরোরা। নানা রঙের গান অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা, এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ব্রিক্সের ক্রীড়া বিষয়ক যৌথ ঘোষণাপত্রের উপর আলোচনা করব, যা ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহিত করেছে। আজকে স্পটলাইট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবীর ক্রীড়া সাংবাদিক জি রাজারামন এবং সঞ্চালনায় আছেন নিশীথ কুমার।

নিশীথ কুমার বলেন, বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের সভাপতিত্বে ব্রিকস ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে। ব্রিকস ক্রীড়ামন্ত্রীরা যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেন। বৈঠকে প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের হাত ধরে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের পথচিত্র তুলে ধরা হয়। ব্রিকস ক্রীড়ামন্ত্রীদের এই গুরুত্বপূর্ণ বৈঠক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন জি রাজারামন, প্রাক্তন ক্রীড়া সাংবাদিক। মাননীয় রাজারামজি, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত। জি রাজারামজি বলেন, অনেক ধন্যবাদ নিশীথ। নিশীথ কুমার বলেন, রাজারামজি, বিশাখাপত্তনমে ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে ক্রীড়া প্রযুক্তি নিয়ে ব্রিকস কার্যনির্বাহী গোষ্ঠী গঠিত হয়েছে, আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন? জি রাজারামন বলেন, বিশাখাপত্তনম বৈঠক নিয়ে আরও এখনও অনেক কিছু জানার আছে, তবে ক্রীড়াবিজ্ঞান ক্রীড়াবিদদের দক্ষতা নিয়ে কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করার সিদ্ধান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল বিবর্তন এবং সৃজনশীল উদ্ভাবনার ক্ষেত্রে ভারতের অবদান গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকার কাছ থেকেও অনেক কিছু জানার আছে। আমি মনে করি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি এবং তার সহযোগীরা এর থেকে উপকৃত হবে এবং গোটা বিশ্বের ক্রীড়ামঞ্চে এক অধিকতর অগ্রগতি নজরে আসবে। কাজেই এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির জন্য ক্রীড়াক্ষেত্রের সঙ্গে ক্রীড়াবিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা ঘনিষ্ঠভাবে জড়িত। প্রশাসন এবং ডিজিটাল রূপান্তর আগামী দিনে ক্রীড়াক্ষেত্রে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে। নিশীথ কুমার বলেন, মাননীয় রাজারামজি, এ প্রসঙ্গের গুরুত্ব নিয়ে আমাদের শ্রোতাদের আরও কিছু বলুন। উত্তরের রাজারামনজি বলেন, হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিশীথজি। ক্রীড়াবিজ্ঞানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী শক্তির ঘনিষ্ঠ সম্পর্ক উন্নত বিশ্ব এ ব্যাপারে অনেকটাই এগিয়ে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলি এবং এমনকি অস্ট্রেলিয়া এবং চীনের দিকে তাকাই, তাহলেও দেখব সেই দেশগুলি অনেকটাই এগিয়ে। তারা কীভাবে ক্রীড়াবিজ্ঞানকে ব্যবহার করত তা অনেকের কাছেই জানা ছিল না। একাধিক দেশ ক্রীড়াবিজ্ঞানকে ব্যবহার করে সাফল্যের কিনারে পৌঁছেছে। কাজেই ব্রিকস কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্রীড়াবিজ্ঞান ব্যবহারে ভারত অতীতে কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে ভারত এ ব্যাপারে অনেকটাই এগিয়েছে। বিশেষ করে গত 10 বছরে ভারতের এই অগ্রগতি সকলের নজরে এসেছে। কাজে ক্রীড়াবিজ্ঞানে আমাদের এই পদক্ষেপ আগামী দিনে সাফল্য আনবে। বিশাখাপত্তনমে ব্রিকস ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে সদস্য দেশগুলির মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এবং ক্রীড়াবিজ্ঞানের ব্যবহার আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলেই চিহ্নিত হয়েছে। অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ক্রীড়া প্রযুক্তি আরও গতি সঞ্চার করেছে এবং আগামী দিনে অন্যান্য দেশও এই প্রযুক্তির ব্যবহার করবে। নতুন নতুন প্রতিভার অন্বেষণে বিশ্ব মানচিত্রে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে আসবে। ভারত বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রতিভা অন্বেষণে সরকার পর্যাপ্ত অর্থ ব্যয় করছে এবং আশার কথা ভারত এ ব্যাপারে সফল হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় অর্থাৎ এআই নতুন প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নিশীথ কুমার বলেন, রাজারামনজি, ভারত ও অন্যান্য ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি ক্রীড়া মানচিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বিশেষজ্ঞ বিজ্ঞান ক্রীড়া চিকিৎসক বিনিময়ে জোর দিচ্ছে, এ ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? উত্তরে রাজারামনজি বলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ ক্রীড়ার ক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের যাবতীয় উপাদান ভারতে মজুত আছে। এটি সঠিক প্রয়োগের প্রয়োজন। ব্রিকস নেতৃত্ব এ প্রসঙ্গে একটি সার্বিক প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করায় আগামী দিনে খেলাধুলার জগতে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উন্নতি নজরে আসবে। এ ব্যাপারে ক্রীড়া চিকিৎসকদের প্রসঙ্গে আসি। ব্রিকস সদস্য দেশগুলি মতামত বিনিময়ের মাধ্যমে আগামী দিনে আরও অগ্রসর হতে পারবে বলে তিনি জানান। নিশীথ কুমার বলেন, আমরা আগেই বলেছি কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মাননীয় রাজারামনজি, আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখব প্রশিক্ষণ চলাকালে অনেক রকমের প্রতিবন্ধকতার শিকার হয়েছে দেশগুলি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এআই এবার ব্যবহার কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে আপনার মনে হয়? রাজারামনজি বলেন, এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিষয়টি ছাড়া এখন আমরা কোনোভাবেই নিজেদের অস্তিত্ব জানা দিতে পারছি না। এ প্রসঙ্গে স্মার্ট নেট ট্রেনিংয়ের কথাও উঠে আসছে। এখন প্রশিক্ষকরা ক্রীড়াবিদদের এ ব্যাপারে সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এখন গুরুত্বপূর্ণ হল এর সঠিক পর্যালোচনা, যাতে করে এই স্মার্ট ট্রেনিং প্রতিটি ক্রীড়াবিদের কাজে লাগে। কাজেই এআই ক্রীড়াবিদদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তাদের অসুস্থতা চোট আঘাত প্রতিরোধেও এর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে সদস্য দেশগুলি এই প্রসঙ্গে তাদের মতামত বিনিময় করেছে। নিশীথ কুমার বলেন, মাননীয় রাজারামনজি, এবার আপনি আমাদের শ্রোতাদের ডিজিটাল পরিকাঠামো এবং ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন, কারণ এই দুটি বিষয় ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির তাদের ডিজিটাল স্থাপত্য বিনিময়ে একে অপরের সঙ্গী হয়ে উঠছে, তাই তো? সাংবাদিক জি রাজারামনজি বলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ক্রীড়া প্রশাসন এবং অ্যান্টি ডোপিংয়ে স্বচ্ছতা আনতে এই ডিজিটাল পরিকাঠামো এবং ব্যবস্থাপনা ভীষণ উল্লেখযোগ্য। নিরাপদ প্রশিক্ষণের ক্ষেত্রেও এই বিষয়টি প্রয়োজনীয় হয়ে উঠেছে। অ্যান্টি ডোপিং স্বচ্ছতার ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিটি দেশই লাভবান হবে। ক্রীড়াক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও সুপ্রশাসন ক্রীড়াক্ষেত্রকে আরও সুসংগঠিত করবে। ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের কার্যনির্বাহী বৈঠকে এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের মতো দেশ যেখানে প্রচুর জনসংখ্যা এবং যুবাশক্তির প্রাচুর্য লক্ষণীয়, সেখানে ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের সাফল্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি এবং সমৃদ্ধিতে তা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলে আমি মনে করি। ডিজিটাল প্রযুক্তি ক্রীড়াবিদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নেতৃবৃন্দ তথ্য প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টিকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। নিশীথ কুমার বলেন, মাননীয় রাজারামনজি, পরিমাণযোগ্য প্রযুক্তি সরঞ্জাম থেকে ক্রীড়াবিদরা কিভাবে উপকৃত হতে পারে, এ ব্যাপারে আপনি আমাদের কিছু বলুন। জি রাজারামনজি বলেন, প্রযুক্তির হাত ধরে ক্রীড়াক্ষেত্রে বিপ্লব ঘটেছে। এখন আর তথাকথিত হাতে লেখা নথির ওপরে সব কিছু নির্ভর করে না। গোটা বিষয়টি প্রযুক্তির হাত ধরে চলছে বলে স্বচ্ছতা এসেছে। আমরা এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার চেষ্টায় আছি। দেশের বেশ কিছু ক্রীড়া সংগঠন এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, আবার কোনো কোনো সংগঠনের বাইরে। আমরা যদি খুঁটিয়ে পর্যালোচনা করি তাহলে বুঝতে পারব, ডিজিটাল প্রযুক্তি কেবলমাত্র একটি শহরের জন্যই নয়, গোটা ভারতে কী ঘটছে তা স্পষ্ট প্রতিফলন ঘটে এই প্রযুক্তির মাধ্যমে। আসল কথা, যদি আমরা ডিজিটাল প্রযুক্তির সাহায্য গ্রহণ করি তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ব। শুধু তাই নয়, দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের যোগ্যতা তাদের সামর্থ্য সম্পর্কেও বিস্তারিত কিছু জানতে পারব না। কাজেই আমাদের প্রতিটি ক্রীড়াবিদদের সামর্থ্য যাচাই করে এগোতে হবে এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের অলিম্পিক বিজয়ীদেরও খুঁজে পাওয়া সম্ভব হবে। নিশীথ কুমার বলেন, মাননীয় জি রাজারামনজি, ক্রীড়াবিজ্ঞানকে উৎসাহিত করতে এ ব্যাপারের এবারের ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠক কিভাবে ভারতের খেলাধুলোর জগতে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? সাংবাদিক জি রাজারামনজি বলেন, আমরা এ ব্যাপারে

আগেই আলোচনা করেছি। তবু বলতে হবে যে ভারত ক্রীড়া ক্ষেত্রে তার নিবিড় প্রশিক্ষণ চালু করেছে। ক্রীড়াক্ষেত্রেও পুষ্টির প্রয়োজন, এক্ষেত্রে সর্বোচ্চ স্তরে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের দেশের ক্রীড়াবিদদের অনেকেই গ্রাম স্তর থেকে উঠে এসেছে, তাদের ক্রীড়া বিষয়ে বিজ্ঞান সম্পর্কে সচেতন করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রতিটি রাজ্য, জেলা, ক্লাব সকলের গুরুত্ব রয়েছে। গত 10-12 বছর এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে সচেতনতা অবলম্বন করা হয়েছে। দেশের উচ্চমানের ক্রীড়াবিদদের তুলে ধরতে সরকার প্রশাসন উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়ার ক্রীড়াবিদরা, বিশেষ করে 3000 যুবা শক্তি ভারতে এগিয়ে এসেছে। তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। নিশীত কুমার বলেন, আকাশবাণী স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাংবাদিক জি রাজারামন জি বলেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ব্রিক্সের ক্রীড়া বিষয়ক যৌথ ঘোষণাপত্রের উপর আলোচনা করলাম, যা ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহিত করেছে। আজকের স্পটলাইট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক জি রাজারামন এবং সঞ্চালনায় ছিলেন নিশীত কুমার। বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের সভাপতিত্বে ব্রিক্স ক্রীড়া মন্ত্রীদের বৈঠকে ক্রীড়ামন্ত্রীরা যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেন। বৈঠকে প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের হাত ধরে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের পথচিত্র তুলে ধরা হয়। ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের এই গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করেন জি রাজারামন, প্রাক্তন ক্রীড়া সাংবাদিক। স্পটলাইটের বাংলা রূপান্তর এখানেই শেষ হল। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289-094-044 এই নম্বরে আপনাদের মতামত হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300 বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে নেপালে থাকা 200

বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত মানুষদের সহায়তার জন্য বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে একটি 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে। আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে

টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359 দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3 জেলায় এই আকস্মিক বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে আজ আরও 93 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে চিতওয়ানে 108, পূর্ব নাওয়ালপরাশিতে 62, ধাদিংয়ে 27, গোর্খায় 20, রাসুয়ায় 17, পশ্চিম নাওয়ালপরাশিতে 15, নোয়াকোটে 12 এবং তানাহুনে 9 রয়েছে। তিব্বত ও নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত 1,300 বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। উভয় কর্তৃপক্ষই জানিয়েছে 30 বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে প্রধানত ভারত, গ্রেট ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এ পর্যন্ত আহত সহ 8 আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। ভোটে কোশি নদীর উপনদী লেনদের প্রবাহ তুষার ধসের কারণে বাধাগ্রস্ত হওয়ার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যাটি প্রথমে চীন নেপাল সীমান্তের রাসুওয়া গাধির কাছে অবস্থিত তিমুরে এলাকায় আঘাত হানে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, 290 জন ভারতীয় সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে হর্পাবান বিপর্যয় নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ ভ্রমণ করছিলেন বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবানে গতরাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গত মানুষের সহায়তার জন্য ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887 18 এবং 9111230887 19 নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করা সম্ভব। নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 মধ্যে ভেঙে পড়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, আজ সকাল পর্যন্ত হ্রদটিতে আনুমানিক 20 ঘনমিটার জল জমা ছিল। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক আরও সতর্ক করে বলেছে যে আগামী 3 হ্রদটিতে আরও 30 ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ তিব্বতের নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ পরিদর্শন করেছেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং টাউনশিপে এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে নেপালের আকস্মিক বন্যার দিকে তাকিয়ে প্রশাসনিক মহলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক সহ পশ্চিমবঙ্গ এবং সিকিমও বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 সফরে যাচ্ছেন। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাসখন্দে 2 রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এই মাসের 31 বিশকেকে অনুষ্ঠিতব্য 26 সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে

0: মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জব্বলপুর 80 সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত এবং সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়।
1: हमारी सरकार भारत में 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
0: আগামী মাসগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলোর যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: हर वर्ष हम लोग कोशिश करते हैं कि प्याज में अगर कोई कीमतों की बढ़ोतरी होती है तो उसमें रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
0: রাখি পূর্ণিমা আগামীকাল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকেই রাখি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপিত হয়ে আসছে। বিজেপি সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রথম সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র ও বিবেকানন্দ শিলা স্মারকের সভাপতি এ বালাকৃষ্ণন প্রয়াত হয়েছেন। আজ ভোর রাতে কন্যাকুমারীতে সংগঠনের মূল কার্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরুষদের ক্রিকেটে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান তুলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300-এরও বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200-এরও বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী সংবাদ শুনবেন।
3: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে মোহাম্মদ জুবের। মুখ্য সমাচার। নেপাল মে বাড় মে ফসে ভারতীয় নাগরিকো কা পতা লগানে অর বচানে কে প্রয়াস তেজ। লগভগ 1,300 লাপতা লোগো মে 290 ভারতীয়। মৃতকো কি সংখ্যা বড়কর 359 হুই। নেপাল মে ছোছেন খোলা অর পুরেপু সাংপো নদিও কে সঙ্গম কে পাস বনি ব্যারিয়র ঝিল কে আগলে 3 দিনো মে টুটনে কা খতরা বড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সে 4 দিন কি উজবেকিস্তান অর কিরগিস্তান কি যাত্রা পর যায়েঙ্গে। বাণিজ্য অর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েল নে কাহা, ব্যাপক আর্থিক সাঝেদারি সমঝোতা সমীক্ষা মে বাসমতি চাওয়াল কে লিয়ে ভারত জাপান কে বাজার মে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন রেশম কি ডরি এই ছবি থেকে, শিল্পী সুমন কল্যাণপুর।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন কাজল ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনুন, সিলসিলা ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারে পরপর তিনটি গান শুনুন অভিমান ছবি থেকে। প্রথম গানটি কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন ইয়াদে ছবি থেকে, শিল্পী হরিহরন। হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬% ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৭০%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.৬ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আগামী ৩০ থেকে ৩১ আগস্ট

বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পরে বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা, যে কারণে মৎস্যজীবীদের আগামী 30 থেকে 31 আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকে চাষবাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন সার্জারিতে এআই এর ব্যবহার, বলবেন ডাক্তার রাকেশ খাঁ। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস। জানা অজানা সকাল ৮টায় ৮:০৫ নিরাময় মরণোত্তর নেত্রদান নিয়ে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। ৮:২০ গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত, বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়। ৯টায় বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা ৯:২৫, ৯:৩০ গানে গানের পরবর্তী অংশ, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, ১১টায় যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং মেঘ বালিকা আচার্য, ১২টায় সঙ্গীত প্রতিবেদন রাখি বেঁধে রাখি রচনা সুনীল বরুণ, সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস, ভাষ্যপাঠ শঙ্কর ঘোষ। ১২:৩৩ উনজমির দুন ফসল, বর্ষাকালে গবাদি পশুর ও পশু পাখির সেবা যত্ন, ড উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বেলা ১টায় গীতিকা, ১:৪৫ মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, আলাপি কলম স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলাঞ্জনা মল্লিক ও শম্পা চট্টোপাধ্যায়। ২:৩০ সাঁওতালি গান শিল্পী আন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, এরপর শুনবেন শিক্ষাই অগ্রগতির পথ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য, ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, ৬:৩৪ কৃষি কথার আসর, ৭:৩০ সমীক্ষা, ৭:৩০ বাংলা নাটক পথের দাবি রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়, ৯:৩০ ভজন শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, শ্যামা সঙ্গীত শুনবেন ৯:৪৫ শিল্পী সৌরভ পাত্র, বাংলা ছায়াছবির গান ১০:০০ ১০:৩০ অতুল প্রসাদের গান শিল্পী উৎসব দাস, নজরুল গীতি ১০:৪৫ শিল্পী নবনীতা বসু, ১১টায় আধুনিক গান শিল্পী সুচরিতা সাহা, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরদ শিল্পী রাজীব চক্রবর্তী, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ৬:৩৫ রামচরিত মানস, ৬:৪৫ রজনীকান্তের গান শিল্পী উৎসব দাস, ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, ৮:৩০ ভজন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে, ৮:৫০ আধুনিক গান শিল্পী সুচরিতা সাহা, ৯:১০ রাসধারা উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, ১০:১৫ উর্দু অনুষ্ঠান আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া শিরিন, ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, বেলা ১২টায় সুরভি উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ সিংহ, ৫:২০ উর্বশী উপস্থাপনায় পুনম সিং,
6:10 বার্তা, 6:30 গুলগুলি।

সত্যবীজ দশ মিনিটে ভজন শিল্পী সুচরিতা সাহা, দর্পণ সাড়ে সাতটায় উপস্থাপনায় পুনম সিং, রাত আটটায় ছায়াছবি গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 12:08 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।